0: เนี่ยดูจะก็ยินได้จ้าละบนเรดิโอเวกย่อมจุงงอไม่มิดเตะไม่ยินมีทีมอาจารย์จอการเชลเกเรดาโฮเวกย่อมจุงอ่ะเบ้เกเรวเนี่ยดังจำบีมโกอเมบาลูย่อมน้องใครเดินเน้นย่อมที่อแมนเมย์จอนอดีตย่อมทุ่นอดีตการเชลเกเรจูเลียสอีกแค่ไหนเนี่ยเป็นวันหนึ่งของการจอนเล็กทุ่น
1: พอมาเตะมูเรตัสการเชลเกเรวินเรดิโอวันมาที่วากุโน่angene chaane ko benno jomo kene do neena ko en to kay mier wiñu te kwaaro ki leb do ma ku choro ya radio we re wiñ lok ma wauti etine ne lok pierre ter pian lok ene gujo kene tamne ki te wajo en pian lok me ko ene do enu ti chungu kom nyum ci inde wiñ ci kanya kanya no pigi do nyi ngato mo en do kira leb no ku ke do enu ci wobi wajo ne wen no ma wero nyum chung matek ke ngo ma do wero bene duni baleo ke do ka do bale ke timoni ni
0: enenu
1: mane ko jo ma der ma wobi wajo ku bir wiye wiye ma do lo kom nyum enu
0: Right, I'm going
1: to get a little bit of Julius.
0: And no, Mono, Mose Julius Ulehe, I'm a Paul Car, one of Pericar, Monomania, okay? Locum Tequaro, Rapa FM, Kakaram Radio. About Balokicha Morgan, Julius Robert Kajikar, Monomania, Atir, Karachel Kering, Noam, Mio, Nyom Chung, Kenendum Yomutum, Jemo Mio, Nyom Chung, Wakwa Bed Kajikar, Monomania Tail.
1: A poem, a tap, Murita Kajir, Kuluin Radio, Wang Matiwakuno, Tijam, a poor Mawaro. Be bero bero inyum ka do time me achiel yin ka di nyum dagma megi umero woni kinu ke kenu be joma gi ware war per ter mo na machiel enu manyuti ka tere don war pere jami don be balero manyuti la kubuku manu ke mierne no konye pe ti joma pul ma wero nyum chung ma be en war en mechel ki bene ma ko lokatie ke nywa ko ka chel ci ki timu ki jake la wor da dano yin pe ma ko lok ni chaqe u diqo ci na na na na na waam waaw diqo do mo kenn no puri ma ko en lokatiel enu ni ma ñute we gene ku chun o mir tim ki jake la wor
0: enen
1: we ñu mu chun we bebe rubetie ki do mo kenn bene ena yene jëm ba kay tiw ma caro loka dox kom yor kom yeen ma caro yeen la cho ñu ma caro yeen daxo ti jëm mo may mëru ne mëru dal po timi komi o mëri certain gëne loone boundaries kay certain gëne loone boundaries mi a ciel yeen gëne daano ma ti waxo kene ne daano yeel ti jëm mo kéno ñepé gi guru daana ta ma do kërbe pe daxo ne no en por kwaxo may ko mata kere ki ka yin ma di dar may riya ma nya ka won yin du certain boundary ka ne ka kanya mi re pe guri pen yin pe nyoma pen yin pe twara no wa re guri ganyu ci ka du cho po ne gi lu ka ge cho ko ke tene ne ci pe ne ru ka dugu e ka yi bir me ni boya ta ci bir jaru pa ko yok manu cha ke ne gudu kom kir ene ne mo physical appearance ene ne ma yin yi me re ka kanya ma ken danu morro kay morro ke ching en ma bere bien kin mor mon en ma do a mu nu keruni ma wan beru kwa ko danu